পতিগত পঙ্কা হই বেদ দল পঙ্কা প্রতি অষ্টগন্ধা সে প্রতি ধর আনা প্রতি দুই করা বুঝ বুঝ সুশীল গন্ধা প্রতি ধরিয়া লইবে অষ্টতিল অষ্টতিল করা প্রতি দুই তিল শুভঙ্কর ভনে মন কষা কর শিশু কর শিশু আনন্দিত মনে মন প্রতি যত অসংখ্য।

0: ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্যই। অপু দুর্গাকে আমার স্নেহ আশীর্বাদ দিও।
1: দয়া করো নিজ গুণে যদি পাই যদি মার হয়ে চরণ রাখব হৃদয় পদ্মা শুনে কাজী কি সামান্য ধরে মা ভিখারি মা ভিখারি মা
2: Yeah, I'm all right. I know you're all right.

তোমার চাচামশাইকে একবার খবর দাও তো বাবা, বলো যে নজেঠিমা ডাকছে। দিদি ঘুমোচ্ছে, যাও তো বাবা, যাও, লক্ষ্মী ছেলে।